0: জীব অলিম্পিক বাহিরা সর্বাতক বিশ পঁচিশ মিটার তল খসেপাশে দুর্ঘটনা ভাইকো জেলা প্রহরীকারীদের কোরবানী জনাইক জীবমা চালক সহিত চৌদ জনা সবার ঘাইতেহরক উদ্ধার গরি থপ উপসারকা লাগি জুম্ন পঠাউনে তৈয়ারী ভাইরক জেলা প্রশাসন কার্যালয় টোলপাকী প্রমুখ জেলা আধিকারিক জুনু হমাল ঠকালে সিআইএলআই জানকারী দিনভ
1: আমরা এখানে

0: জীবন জি সুস্থ জীবন আপনাই
1: ঈশ্বর রোগ ছোট ভারত তাহলে দীর্ঘ জীবন খট করি
0: সন্তুলিত খানা খাই ব্যায়াম শব্দ করি
1: ধূমপান মদিনা মাসে দূর রহি ভাড়া বিয়ের করি
0: আজ তিনি কাজ জীবন আদার নিশাদা রোগ মাসে বাঁচি সুস্থ জীবন আপনাই
1: রেডিও গুরুবার সহকারী স্বাস্থ্য কারণে বর্তমানে জনৈক জানি সন্দেশ
2: विश्व स्वास्थ्य संगठनका अनुसार नेपालमा 30% वयस्क जनसंख्या उच्च रक्तचापको जोखिममा छन्। प्रस्तुत तथा तयारी खाना जंक फूड तथा टिक्माका खानामा सोडियम धेरै